লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেবরা ফ চকসি রেডিও নাঙ্কার জুদুন কেদ আনারা রাফান নেলি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনি কেচেংসি এ ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে নিফাই ইংকয়রা ট্রক্সি ঠেলাং আর্নি জয়মে কে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা টক বরা সিরকেপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেন্টানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশনে যাইমেক আর জুলং একজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ারপো কে ডেঙাটুম আমেন

ইঞ্জিনিয়াৰ অন ডিউটি মাধৱদেৱ, ব্ৰডকাষ্ট এছিষ্টেণ্ট অন ডিউটি চেমচন তাৰু, লাপেন বাংফু বাংফি কে পন কে বানা চাইকে ক্লেমা বাংলাকে সারপাকলেং টিসো।

helvilin timung pia tumang bong chihu chipot arjilong ikji labang so chihu chipot lagi binise kepachetak ikjeng lang porphai troxira mini plikep lun cheto arjilong ikji porphai nerkep dilhi pen kepachetak hindi alam pen birta arjilong ikji porphai nerkep ra mini krepho dilhi pen lethot kepachetak english alam pen birta arjilong ikji porphai nerkep ra mini thomke কার্বি লিরমিয়ালুন আরজুলং একজি পরফাই সিরকেপ গুয়াহাটি পেন কাপাচিতা পুয়ার আঞ্চলিক পাতরি মাতে আসামি সালাম পেনাং লিটুম বীরতা আরজুলং একজি পরফাই সিরকেপ রামিনিট ক্রেফ হিন্দি লামার জানালুন আরজুলং একজি পরফাই সিরকেপ রামিনিট ফ্লিকেপ রফ ইংলিশ আলুন আরজুলং একজি পরফাই কেপ রামিনিট ক্রেফ থান পারিয়া যাইমে নাংলিটম আরজিলং একজি আরন্ধু পরফাই কেবরা মিনি থম কেম লামকান নাংলিটম আরজিলং একজি পরফাই ক্রেসি নীলিলাম জির নাংলিটম আরজিলং একজি আরন্ধু সোয়ার লোয়া সিয়াংটং নাংলিটম আরজিলং একজি পরফাই ক্রেসিরা মিনি থম কেম মুম্বাই পেনকাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক আরজিলং একজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচিটা ইংলিশ আলাম পেন বীরতা আরজিলং ইকজি পরফাই হিনি রামিনিট ক্রেফ দিল্লি পেলেথাওয়ার কাপাচিটা হিন্দি এলাম পেন বীরতা আরজিলং ইকজি পরফাই হিনি রামিনিট হোমকেপ মুম্বাই পেন কাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক আরজিলং ইকজি পরফাই কে থম রামিনিট ফ্লিকেপ রফ গুয়াহাটি পেন কাপাচিটা কার্বিয়া জাইমেক নাংলিটুম আরজিলং ইকজি পরফাই ফ্লি রামিনিট হোমকেপ ডিমাসা লিরমিয়ালুন আরজুলং একজি পরফাই ফ্লিরামিনিট ফ্লিকেপ রফ বড়ো লিরমিয়ালুন নাংলিটুম আরজুলং একজি পরফাই ফ রংরূপ আজাইমেক আরজুলং একজি পরফাই ফ রামিনিট থমকেপ পিনিয়াসার লামথে আফুরই তাঠিঠে আকাই বংটা লকলে আসার লামথে নাংলিটুম আরজুলং একজি পিনি কপি পিয়ে যায় মেক্সি কেরত কে পারজি জি মা ফুটাকে লাপ আনলে চেঠানিক জটেন লোনা নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রক রামিনিট ফ চকাই কাইল লাসিনাং লিটুম দিল্লি পেন কাপা চেটা ইংলিশ আলাম পেন বীরতা আরজুলং এক ফ

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগা হার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম জাইমেক আর জুই লংজি ননাডুন্ঠু কাংদু কার্ডমালুন আং ডেঙা লংপেন আফ্রাংসি আলুন আর জুইক সেনাং কানাই সিংনার পি লাপেন আর ইয়ে সাং হুম কেলোন আলুন আলুন আলামঠে ও পি রাসিনজা

lapana pornang litum thong teron ke thanalam jir arjui glong tanglo lake akashwani dipu piniya sarlam the apuruita thithe akai bongta logle mate ale kabe lam the keman akai bong ke logle tangdet ke apuruisi kithinang ji apodlo bonta rupami medera potsi ঠিঠে দেলো লাসন সে লাম সেতা আরন মতে আবিসার পালে ঠেকঠে দেন আমার নিংজে তা জগজে লাপেন আবিসার তা জুজে পালাম থে লাসি সার পালাম থেল আফুরইতা ঠিঠে আকাই বংতা লগলে মাতে আলে গাবে পিনি আসারলাম থেকে লাপান বেতল নাংলি তুমজাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান জাইমেকে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগা হার্স ফারুই সিরাতক বরাসির ক্যাম লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং প্যান টানাং লিটুম আকাশবাণী ডিপু স্টেশন জাইমেক আর জুই লংজে নন স্টুডিও ঘুরিয়া পরফাই ট্রকরা মিনিট ফ্লি ক্যাব আপর প্লেং টাংল লাসিন আদুন্থু কার্বিলুন বারি মাংদেং আলং প্যান আফ্রাংসি আলুন আর জি সেনা কাবে তেরাংপি কিলোন আলুন আলাং লিপেন কিলুন জি আলুন কে চেংসো কেপ্লাং আলুন কেচার হে আটে অটপেন টাংটে আর জি সেনাং আলাং লিপেন কিলুন লাবাংসো আলুন

0: that voters whose names were absent from the 2002 electoral rolls or the 2003 rolls in certain states must establish ancestral linkage to a person whose name appeared in those electoral rolls. The petitioner's side had argued before the apex court that the condition could potentially disenfranchise genuine voters, particularly marginalized and migrant populations who may not possess documentary proof tracing their ancestry to earlier electoral records. Central Board of Secondary Education, CBSE, has clarified that there has been no security breach in its actual on-screen marking system used for evaluation of answer books. The board said that the URL http://cbse.onmarks.co.in is the testing site only with sample data for internal testing and review purposes. CBSE emphasized that no security breaches have come to light on the portal deployed for the actual evaluation work. The board stated that on-screen marking system has been implemented to enhance transparency in assessments with strong grievance redressal mechanisms. The board also reassured the concerned that robust safeguards are in place to ensure the integrity and security of the evaluation platform. In Punjab's municipal general elections held yesterday, nearly 64% voting was recorded. The polls were held to elect representatives in 102 civic bodies, including 8 municipal corporations, 75 municipal councils, and 19 Nagar Panchayats. The counting of votes is scheduled to take place on 29th May 2026. Union Minister for Commerce and Industry Piyush Goyal has expressed confidence that the next chapter of the India-Canada Economic Partnership will be driven by trust, leading to the shared prosperity of the two nations. Addressing the opening ministerial plenary session from political reset to commercial delivery in Toronto, Canada last night, Mr. Goyal emphasized that trust between the nations is unlocking new trade and investment opportunities as both sides push for comprehensive economic partnership agreement.
1: Our effort at the government level is to make it easier to work with each other. Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariffs and non-tariff. It will open up a plethora of investment opportunities, but more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies power on.
0: India Meteorological Department has issued a red alert predicting heat wave to severe heat wave conditions over Madhya Pradesh, Uttar Pradesh and Vidarbha today. Royal Challengers Bengaluru stormed in the final of the IPL 2026, beating Gujarat Titans by 92 runs in the qualifier one match at Dharamshala last night. And that is the end of this news bulletin.
2: লাগে আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফএম ব্যান লং প্যান মেগাহার্স ফারুই সিরাটক বরাজির ক্যাপ লাপে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লং প্যান টানাং লিতুম জয়মেক আর জুই লং জিয়ে নন স্টুডিও ঘুরিয়া পর পর ভাই ট্রক সিরা মিনিট ক্যাপ আ পর প্লেং টাংল লাসিন না দুনঠু কিচু না জয়মেক আং ডেং আলং প্যান এচিভমেন্ট অফ পিএইচডি ইন মাস কমিউনিকেশন আফুথা আকে হাই ডক্টর লংসিং তেরন লাপেন হুট বাংপি হেলভেলিন টিমুং পিয়াতুমাংবং চিহুট চিপুট আর জুইক সেনা লাপেন লাবাং স চিহুট চিপুট লাগে পিনি পিনি সি লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন আ লংপেন কেপাচেটাক ইক চেংলা
3: পিএইচডি মতে ডক্টর অফ ফিলোসফি আং ডেঙ্কি উন লাগে কিজয়কিয়া সাইগালি লাসোয়া সাই লং কাছি পেডুক কাপড় ই লাপেন নিংকিদিং কিনাং সট পিনং পিনি লাকে মাস কমিউনিকেশন নাথু পিএইচডি আং দেং কার্বি আখ্যাং পংকি উন চেং বাংফু ডক্টর লংসিং তেরন ফানসি চোফা ইগল আলাংলি লাকে থেকার আবিরতা লো কাপা ক্লাং বাংফু ইগল লাসে আলাংলি নন লাদাখ স্টুডিও লো নাইং নি ইগেল আলাংলি পেন চিহু চিপুত লাপেন আলাংলি কুসনসি পিএইচডি আং দেং কাছি পে উন মা লাসোয়া লামি লিচে থানাম দেফ্রাং রেডিও নাংকার জুদুনা রাদা তুমি ফান কারডম পাজির ইগল লাপেনাংলি ফানস্তামে কারডম নাং পাজির ইগল কে হাই কারডম

പിന്നെ മാഗസിൻ തോ ന്യൂസ് പേപ്പർ തോ ലൈ কি পড়িয়ে ফান আনিং হাং হেদল সেটা লা 1935 বহুত লা বীরতাপু ডবলার হতন মিশন না তুমা পাকলাং লা সোপেন না বাংকে আসাব ইসি নিকান পেনাং নিকান না ফিদ ফিসিতামে লা সোপেন পেনাং ইম্প্যাক্ট নাঙে দোকে চেঙে ডাকবেন আসি মিশন না তুম ধরম পাচ্ছে থাঙা ফানসি লা সো বীরতা পাকলাং ল ফিদ বাংকে পিঠে কি মিপু লঙ্কাম তেরন তুম পাকলাং থ 1961 নিকান লাতো বাংকে লা খ্রিস্টান মিশনারি তুম কাপাচে থাং লাহে পটকে কাউন্টার ডুঞ্জি ফুসি লাতুম ওয়াং ল সেটা লাসো পেন ইসি হিনি ওয়াং ল আমাসি হালা বাংকে বাং মিশন বেন ইসি ইসি কাপা ফিট কার জাব দুন্দ কগজয় নিয়ে মাত পেনাঙান কে রেঙুন ল সেটা লাহে তুম বাংকে উন এদেল আথে পেপল মাকে কার্বিয়ে তুমকে রিডার্স কাবে পেপার কে নাম বাংবে অ্যাডভার্টাইজ নাকা ওয়ে টেকনিক্যাল নো হাও নাকা ওয়ে লাই জয়নি পেনমাসি তুম পেপার।

লাপানা পর্ণাং লিতুম দিলীপ কাঠার কাবান রং ফারপি লাপেন আর ইয়েসং হতুম কিলোনালুন পিনি নাং লিতুম ডাকে বাং পালুন আর জুইক লং টাংল আদুন্থু আলুন আর জুইক ঠুসেনাং ক্লিমসোমার লাপেন ধনসিং তেরন কিলোনালুন আলুন আলামথে নিপিয়ালাম নি কাচিংহন চেনাম

লাপা না পর্ণাংলিটুম জন্টিমুং কেলোনালুন বরসিং পেন কাসাং পালুন আর্জুইক লংটাংলো আদুন্থুয়ালুন আর্জুইক সেনাং বাপুরাম সেনার কেলোনালুন আলুনালামঠে চুদামতাং আসেংকান্ত।

কেকে লাপেন আর ইসং হতুম কিলোন আলুন ও জানা পালুন আর জুইক লং তাংল আদুন্থু আলুন আর জুইক সেনাং উদিত নারায়ণ লাপেন কবিতা কৃষ্ণামূর্তি কেলোন আলুন আলুন আলামথে ও ববি লাবাংস আলুন আলামার জান লাগে পিয়ার কিয়া তো দারনা কিয়া লামার জান আলং পেন লাপেন লাবাংস আলুন আলামথে কেটক বাংলাকে জাতিন লালিত কেটক আলুন আর জুইক সেনাং লাবাংস আলুন

লাপনা পর্ণা লিতুম উদিত নারায়ণ লাপেন কবিতা কৃষ্ণমূর্তি কিলোনালুন অর্জুক লংটাংল আদুন্থু আলুন অর্জুক সেনাং এলিসা চেন্নাই কিলোনালুন আলুন আলামথে টার্জেন মাই টার্জেন।

লাপান আপর নাং লিতুম হিন্দি লামার জানালুন আং দেং আলং পেন আসন আসন আলুন আর জুইগলং টাংল হিন্দি লামার জানালুন আং দেং কে লাপান সে কাং তনিগল নাং লিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জয়মে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাতক বড় সিরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিতুম জয়মে আর জুইগলং জি ননাদুন্থু ইংলিশ আলুন জেরাং দেং আলং পেন আফ্রাংসি আলুন আরজুইক সেনাং রক সেট কেলুন আলুন আলুন আলামথে লিসেন টু ইয়র হার্ট পালুন আরজুইক সেনাং লাবাংস আলুন

লাপানা পড়া লিতম রকসেট কেলোন আলুন লিসেন টু ইয়র হাট পালন আর্জিক লং টাংল আদুন্থু আলুন আর্জিক সেনাং সাইনিট ও কনর কেলোন আলুন আলুন আলামথে নাথিং কম্পেয়ার্স টু ইউ পালন আর্জিক সেনাং লাবাংস আলুন

কিজুম তুপ আলুন আলাম ক্লিম সোমারা হিরজির হে হুই চার্লি সি তকবরদুন দেয়া প্রাং সিতামে হেম পেন সি চার্লি পন এট তিতি লাসো জয়নে পিনাং আন কাচেরং সিতামে ইলি থেকলং লাপেন হেলোভিং কেদো জির পি জিরপো দন রাব চেফো চেরো লাপেন তেবক হেট কেদো আতুমা ফান সিতামে থাংনাথ শিকসাক সেপিন পেন ইলি তুম বিরতা চেপি ওয়াইমে সোশিয়াল মেডিয়া পেনা জক মনিত আফান কায়তা কাচিরক টক পিনচং পন্ড কুপি সি নন পিরথেলং কে ক্লাং বম লোমা কাচে প্লাং বম লোমা লাপেন জির পি জিরপো দন রাব চেফো চেরো আতুম পেনতা এ বাংলাচি টংতে পুসিতামে কায়তা কাচিংকি কাচেথান পঞ্জি আবার সাই ইপি আঞ্চপ্তা কালিসি ওভে কিমি আতুম পেন মেথাং আ ব্লক আফার মাতে পেজ লাপেন আবুতুং মাতে গ্রুপ চেসেলাম পেন মেথাং কে ক্লেম আসাই কে ক্রয়দাম কে মাথা আলাম আন্তা চেথান চিমুম পনমে কেরেংজি আবার সাই সিতামে আজাহাক ওভে কিমি আতুম আবাংকে সোশ্যাল মিডিয়া আর কেরা পেনসি ক্লেম পনল লাসো জয়নে সরকার আবরেং আবার সাই কেলং দুন্দে আতুম পুস্তামে কেরেংজি আতোবার চিলংল পেনাং আন ওভে কিমি আতুম পেন আবাংকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC স্টাফ সিলেকশন কমিশন SSC আসাম পাবলিক সার্ভিস কমিশন APSC লাপেন কাপ্রেক কাপ্রেক কম্পিটিটিভ এক্সাম কেতক দুঞ্জি আফান জাসিমেট সোশ্যাল মিডিয়া পেন আকেরাপ কাচুয়েন পন্থে কাটুম তাদো লাসি আরো নাতেং পেনলে ইলিতুম সোশ্যাল মিডিয়া এন পন পুলোতে থেদুং আকেরাপ সিতামে দো কোম্পানে সো দেট উন এডেট আফান সিতামে সোশ্যাল মিডিয়া আকেরাপ পেন আজক কিথে কিডিং আতুম পেন কেরাপ কি পিদুন আলামতা ইলি চিনি হুরল ওভে কিমি আতুম আফান কার্যু পন আহুত নাকি থানো না তেংকে সোশ্যাল মিডিয়া পেন আপট কেরেং জি আফান নিং নাং পারং আলে পেডো লাপেন পিজয় পিক পুহেনল আখে নসন ইলি চে থান নামছে নাক হকলো তেমা সোশ্যাল মিডিয়া পেন আপট ইনুত লাপেন ইনুত আফান নাং পাচেতে বকলো লাপেন কায়তা কিমি আসন ওভে কিমি আতুম আফান পেকলাং পনল তেওয়াই ফিট সিতামে মনির আতুম আবাং কেরেং পেন কাছে টং আবাংকে পাজুম পিক আনলো পুসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন মাতে BBC আবিরতা আতুম পেনকে পাংডাক পন কাছে টং পেন কাচিং কি আবাংকে আফি অং জুম অং সি নন আবাংকে আজাদ আসন্তা সোশ্যাল মিডিয়া কেরা পেনসি সাই কে পাচুন পন কে অং লাপুসন আজয়নে ওভি কিমি আতুম আফান আ অক আনিং আতার লক লাপেন আকা মাথা আফান থেদুং কান হক পেমানল লাপেন আফিথু আবাংকে নিংকে অই নিংকে দুঃখ নাং দোষি ফেরে মেমে আকিসুং হাই হুই আন্তা চেতং নাং কক থে সোশ্যাল মিডিয়া আকেলে কেলাং পিক লাপেন আপর কাচিপি পিক আতুমকে আর কি আসন বন্ডেট লাসো আর কি লাকে হালা কাংরি থেক আদোবাই ড্রাগস কিরিমাতুম আন্তা সোসে ফেরে মেমে আথেমা সোশ্যাল মিডিয়া কে এন পামে থেকথেদেট আজয়নে এক এবং লাপু আঞ্চত কালিসি হেমতুন ইসি সিতামে বিরিক্লুং দেট থেক লাসি কেলাং মতে কে এন কচিরে সি আকিমে সোশ্যাল মিডিয়া আলং জাসেমেট ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার হাইহুই কে এন আহুত কেতক পন্টং লাপেন পাথিহেক পেন পুয়াজয়নে ওভে কিমি আতুম পেন এমেক টকলক আসাই পেনাং আন ক্লেম পনল লাপেন আপদ অং দুং ওভে কিমি আতুম কে চক লিম আলাম থে কেপা চো পেন কেতক ঠেক থে লাপেন মেথাং আলাম কেতক জিতা কাচে ঠেক থে আতুম দো পিক তাংল লাকে থে রাগ মেমে লাপেন ইলি তুম আলাম আকি লামেট লামচং কিবিরজি আতোয়ারল আঞ্চতা কালিসি লাবাংসো সোশ্যাল মিডিয়া আফান ওভে কিমি আতুম চক লিম পেন কেরিম দুন ঠেকঠেদের আজয়নে পিনি আর্নি আর্তা নিংকান ক্রেনার কে পেন আবের আনিম সো পিমার নিংকান ইংকয় হেনি পেন আবের আপিন সোমার আতুমতা কেহেনো আফাম আলং কাচেদান আতুম দো পিগান ননকে এরি পাক এরি চিমুন আলং সিপির ঠেলাম কেদোকক আজয়নে আর্তা কে জুমহেক আতুম পেন আক আভি কাচে জ্বর আলাম আর্জান সিতামে ঠেক পন লংল লাপুসন কেহেনো আসাই সোশ্যাল মিডিয়া আলং কেজুম পুত আজয়নে মেথাং কার্বি পি কার্বি পো আতুমতা চার্লি দুনসি আ হেমাসর দন রাব চেফো চেরো লাপেন হামফাং আফানতা নং নো কেওয়ান আফাই বাদ বোম তাংলো কাই পেন তা চিতং লং লিপিনলাং তে বয় ফিট পুস্তামে ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাই হুই পেন কাছি পাচিনিয়া জয়নে কলেজ স্কুল কিঠি কিদুন পেন হেম চেলেলে দেট মাতে কোনা নে কেচে আসু অলং কাতদুন ফিট পুকে নন আফাই নাং বাদ বোম তাংলো লাপেন কাছে থান নাংজি কাছে খাং নাংজি আপর নন কে নাংলে রকলো কোমাতনে আসার পিমার পেন কোমাতনে আসার মার রং নাম্বার পুচি চিনি দেট আফিতা চিঙ্কি বোম আমাত হা পাদুকে ওসমার বিক্রাইলাং সিতামে চেউটেকাং প্রুপসি চে কাদ্রা ফিট পুতা আর্জুনলং তাংলো লাপেন কোমাতনে আরি সোমার সো পেন কোমাতনে আসার পিমার কোমাতনে আসার মার পো পেন কোমাতনে করজাং সো চেকাত পনরা ফিট পুতা ইলিতুম আহাবারালং নাংক্লাং বম তাংলো লাহাই হুই আসন জাসেমেত মোবাইল মাতে সোশ্যাল মিডিয়া আহিন কাচিংথুর পিক পেনসি ইলিতুমালং আফাই নাংকিবা নিংকান ইংকয় থংকেপ আপ্রাং মালম ইসি হিনি লাপুসন আলাম দোট তাহাই মেনে বন্তা নন আসন আন কিজুম পুতকে কালি কালেলি কালাংলাং আতুম পেন আওক আবি চিপা ফো আজয়নে আর্তা জুম হেকলাং সিতামে ওসো

0: 嘛。
1: 哎，是不嘞？不白的哦，不嘞就不炖了嘛。那不嘞，去不炖个了，我说我嘛是，哎，说炖了呗，不嘛。ya ta ya ta ehang ro po ha konde titi polo yo to cho
0: ya habi dun roi titi polo no ne polis arbura hem ta isi ha su su pieri deng ta isi do nangi yan lo teja dalam ta chi po chok lu
1: ne ri de dam ho
0: da da
1: no pa na no no pa no
0: pa chi ri polo ne ta theng na me da ni ho o theng thum dam rong po pi ni ke
1: oh bai ne pelo sa pi ri ri dam no ni ole ho
0: oi to to da ni ta theng thum dam lang
1: ke theng nang le lang nang le ma da ko chini yi ye un ele na ho theng nang ton e tu mon ta ri pen ke la
0: na ke la ro te am tu no po pen la ho de ho chini no nang se lo ni ke theng nang thum po anang tun po sa nang dang klo ko la na lo nang ta pasilur le de nang po hem nang li lo te
1: ai la pu ge pasilur le lo te ke dam lo chi than no la mong lo
0: so to to da da
1: so ge hon nam po dai
0: oi to to phiju kar le non an hang ju po ho thiru ha ja
1: mai ai ke klem e sai tu tiki ke duk ta e o so mar chi pe thi ai yok te la pu he lo do le dam po dam mo na sar pi na ta ke dam lo ni ge ho
2: লাপানা পর্ণালী তুম লামকান আর জুইগলং তাংল নাংলি তুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান জাইমেকে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগা হার্স ফারুই সিরাটক বরেসুরকে লাপ্যান নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস আলং প্যান টানাংলি তুম আর জুইগলং জি
3: পেমেন্ট ফেল কিন্তু পয়সাটো কাটি নিলে
4: গল মোর কষ্টৰ উপার্জন
5: ক্ষতিপূৰণ হৈ যাব বন্ধু চিন্তা নকৰিব যদি ডিজিটেল ট্রানজেকশন ফেল হল কিন্তু একাউণ্টৰ পৰা পয়সা কাট খালে তেন্তে বেংকে সময়মতে পয়সা ঘূৰাই দিব অন্যথায় কম্পেনসেশনৰ ব্যৱস্থা আছে নহলে আৰবিআইৰ অম্বডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক
6: ইয়া বিল
5: মোৰ ফ্ৰিজ আৰবিআইয়ে কয়
3: জানি লওক সতর্ক হৈ ৰ

0: pini suar lo se ang tong pa jai mega long ki phir ki tha kana thu karbi suar lo tuma se ang tong ko an the ma la so phu tha ka chi than jia phan pura karbi suar loang bong pe ki thak thek ser la pen pe ki thak pena jok hem tuna long ka char chak dun la pen alle ka chi pa du I halon du jot abang phia phan si pini ne tum chu pha pon ik lo alang li ke sang pi ra dha te ron pi phen lo alang li non ma mat bir la long king hi rong along si du bom la pen peri ki thak Asim ki mesena joksi alang ki thak aperi haning ki dog bang du uwa son se thek tam long la swa joksi alang hem tun ke kulat a son se jiman lo la si pini ke alang ki klem ki dam pe ki thak apu thak la pen pe ki thak pen kachu jor kachu lang pen ko ana le chepa do I thek ma la so pu thak kachi hu chi pu jia phan si chu phapon ik lo la se ka prega lam che thandam dia prang radio kar jora da tuma phan kardom pa jir lo la pen nang phan se tam me kardom nang pa jir lo ke hai pi kardom
1: kardom
0: tang te nang kunat si pe ki thak a charli dun ma la pen comment tu pen sen pe ki thak ma la so pu thak radio kar jora da tuma phan che than ji ma
1: kalang a hok lo nili nili men ke radha teron pi nili kidu ke বেরলাগেট লংকিং হিয়ারং সি নীলি নন মাতকে কেদো লাপেন নীলি পে কে থাকে চেং কে কে থাক চেং কে নীলি বিহেক পেন ল নীলি আর তা নিকান ক্রিপ হ লানসি দোলা স্তামে হালাসুহুত নীলি স্কুল লুন বমহুত স্কুল ছুটি দেত লোলোতে নীলি পাইতুম ধেরাং কে থাক আলং পেনসি নীলি লাং দুন প ডাকসি উন্টিক দোদুন প লাং দুন প লসপেন আফিসি নীলি নীলি পাই আতুমকে থাক আহন সি কেপাদুম তাং পট এন পন জয় সি হপং রেব না থুসি নীলি আলাত নীলি পাই তুমকে থাক আসন থত নীলি কেরান কাচং হুদাম কে থাক কাচারলি দাম লাপুসন পেন সি নীলি কে থাক কে চেং লাপেন আফিদ আফিদ আবাংকে নীলি লাপুসি থাকবম থাকবম ল আইডিয়া তা দোবম ল আফিদ আনবাংকে নীলি পাই আতুম তা নাং কে থাক জি নাংলি নিং হাং এ হাং ও লে পুলো টাংতে নাং আকেলক প্লেন থাক থাক বোমাসি নীলি ফান আসাপ ও নাং রান পিল জামরং সি নাং নাং পাঠাক ল প্লেন আন জামরং আকেলক সাইডে সি নীলি ফান নাং পাঠাক ল লাপেন কে আফিদ পিনি থাক ল আফিদ অব আমেকা বে আসন সি নীলি ফান নাং পাঠাক ল লাপেন তা নীলি পাতাং পিল থাক লাপুসি নীলি থাক বম থাক বম থাক বম থাক বম ল আনকে আহি সবে হাই তা চারলি দুন থাক লনকে আফিকে কেনা মাতুম তা বাংল হালা সুহুটকে আদর কে সো নাই ল নিলি বিহেক হুটকে থাক বাংকে ফারুকে থম আদরটা আনকে ফারুকে থম পেন থাক পেন নন পু আনা বাংকে নিলি থাক বম ল পুসি স্কুল লুন বম হচ্ছে তামে নিলি এইট নাইন টেন হতাল পুসি স্কুল ছুটি দেখলো পটে নীলি নহকটা দাম দিয়ে প ঠেরাং থাক নীলি নিংহাং পিক নীলি ঠেরাংকে থাক লাপেনসি নীলি থাক বম থাক বম থাক বম মাংকে আফিদ আনবাংকে করা ঠেরাং সি চারলি দুনল নীলি করা ঠেরাংকে থাক বাংকে নীলি নিংকান ক্রেন আর কে আর তা আনা হুট পেনসি নীলি কে থাক
0: গেলা
1: কে চারলি চেং
0: গেলা
1: হালা তা হালা বাংকে নীলিতে তুমি গে থাক বম আমার লাসি আলাং তুমা বাং আবে ফিটলু পুলো টাংতে নীলি বাংকে থাক চং হুদুন দুন কুপুসন সে কে বুঝিমা পুলা বাংস ডিজাইন পেনসি আলাং তুম কে থাক আর ডিজাইন কে লাং দুন পেনসি নীলি কে থাক দুন কচং হু আপনি কে লাদাক পেন লাপু কে রান কে থাক কে বুং আর ডিজাইন লাপোহাই লাং দুন ল পেনসি আকৌ নীলি মিঠাং আফিট বাংকে বাং ঠেরাং আলং পেনসি লাপু কচোহাং পেনসি নীলি ইপকে থেরাং আর জনিসি আলং পেন পাক কেপ আন রান লোপ্রতি নীলি ইপাক আলা থেরাং হেম্পু ফান পিপ লাপু সনসি নীলি থাক কে থাক আচারলি ইডন ই কর থেরাং থাক ল আনকি পে পে সেলেং পে কক পিপি নে লাহাই সি নীলি থাক বম ল জ্বর বম ল লাপু সনসি নীলি কায়লং নন পুতা সুলিব
0: কেলা হ্যাঁ চেরো পিকলো রেডিও কার জোরা দা তোমার ফান এ কমেন্ট তুবেন সে পেগে থাকা চারলি দুন চিং মা লাসো আলাম কাছে থান পাজির মিয়া পদ থাকতে পুথত নীলি নাংলি ফানাঙ্কার জিঠুকাং তুং আলাম নাংলি কে থেক পেয়া মাং সন কো আন দুজি ধান পন ইগজি মা
1: নীলি থানজি পেকক কে নীলি কে থাক চেং বাং কে পেসেলেং সি নীলি কে থাক পেসেলেং আকি দিং আ সি নীলি কে থাক ল

0: সফেদ পেন্সি নিলি আকু লাকি বিজিয়া ফান আনকে নিলি নন মাত নিলি নিঙ্কা মাথা লাসি ননম মাত বাংকে কে থাকা বাং ফু মেসেন আমি চিতামে নিলি লংলিলা লাসি লংলো পোলো টাংতে নিলি এ ইসি আহেম পুম বাহারি চিকিম প লাদাকি হুম ফ ট্রক আথেরাং নিলি বিপ থাক পে কুলাত আনছি বি পঞ্জি পুষি নিলি নন মাত কে কেমা
1: চুরুপার পিকল লসন এ আফ্রাং আনাত কিমাং আলং আপু গাহিমান পনামাং গাছি বি পোনা পোট তাংতে লা থেরাং কি থাক আলাম চিলি গেছে থান ল পঞ্চ এ নন আন এ থেরাং কি থাক নিঙ্কান ক্রেনের ক্যাপ আর তা পেন নন আন জো কি থাক আসন সে থেক দুন লং ল তাংতে নাং কি থাক আপে কক না নাত আন সিলে লো মা
0: ও লাবাং মতে পেনাং আন লেকে লে লবন ইস ওয়েস্ট তা পেনাং আন নীলিসিম কে কেলে কে দৌলো পেন আন আনাকা হেলো আতুম সেটা মে হালা পুতা লাসন কেথাক কিফির কেথাক আবাং দো ওলো পুসিতা মে লাপুসি নীলি তুম ইজির পি ইজির পো তুম পেন চিচিনি বম প হালা তুম চিংথাং প কমাত সেলা কেথাক পু লাসন আলাং তুম ফান আর জু প আন কে আলাং তুম আবাং কে হালা সি কেথাক পপ ও নি তা লাসন নাং জি পু পন কে নি ফোন নম্বর এন্ডন প লাপুসন পেনসি ফোন পেনসি নাং কন্টেক্ট বম নাং কন্টেক্ট বম আলাং তুম লাপুসি ভাং বম লাসি নাং এন বম লাসন সে হালা পু ইস ওয়েস্ট আনা থু আন সে তামে নি নিসিম পেনাং আন কেলে দৌলো
1: কালাং নাং চরোপার পিকলো তাংতে উপেন নাং নাকি থান নাং কি থাক আপে ককে কার্বিয়াং লং ওয়েস্ট কার্বিয়াং লং সেতামে পেনাং আনছে তাং হু আনলো পেনাং আনা তুমকে কার ই পেনাং তৈ পো থাক পিলং লো লাসো পুথা নাং লিনাং থান লো তাংতে নন আন নাং লা আন ক্লেম চিপা দুক লো ফির লো থাক লো পটসি এপিনে সরকার পেন নাংলি ফান কু পিন কি রাব মতে কোনাত নে এ টাঙ্কা নাং আবার সাই কাপা চিংথুর ইজিয়া ফান পুলাসন নাং কি দেং লং মতে নাং কি রাব আবাং লাপুসন দুলমা
0: লাপুসন আবাং কে নিলি ফানা বেগলা ননামাত কে আপ্রাং হুত নিলি হলা সিএম সার আলং আন পাতে বগদাম জিপু মাথা ল সিতামি আং বং লম আবাং হলা নিলি হেমা সর আবাং লাপু আন কে নাং নে নাং মিথাং চেপা দুক পেনলে ক্লেমন বাঙা কেরাব নাংনি ল আর নাম সি ইতুম ফানকে নাং রাবধুন মুনিরা কেরাব আং পাঠা আর নাম ইতুম ফানাং কেরাব সিকে মি পমাসি নিলি না হক সেথামে পাতে বকবে পেন বাং আকেরাব আবাং নন মাতকে নিলি ফান আভিলা
1: কালা নাম মিথাং সে চিপা তুক চিপা রাং পেন সাফ্রাং দাম বম লপসন
0: লমা লাবাংকে নিলি নিলি মিথাং পেন কাই সিতামে নিলি মিথাং পেন মো লাপু আকি পিতেল কে কাই তানাং জি মানে আজাদ আকাম লে ক্লেম পুষিতা মে আকি পিতেলা বাং কে নাং সত পপসি নিলি কে কাইতালা আর জন শিলং নিলি জর্ডেট সেটা মে আহন কে নাম জিয়া ফান বাং কাইতা চিবি বেট লা পুসন সে নিলি মিথাং হিন পেনসি চিবি বম
1: কালা চুরোপার পিকল লাসো পথাক নাং ধান ফাজির মিয়া পট তাংতে মো পেন নাং নাং থান লিকলো জন পেন সুরি থম ক্যাপ আন আন আহুত পেন তে সুরি ফ্লিক ক্যাপ আন আন তামে পে কে থাক পেন লং লক তে তি পো তাংতে লাহাই উসুমার কাছে লাং ইয়া লং কো আনা না কে রাব নাং থে দুন ল
0: নীলি বাংকে পিগে থাক পেন লক্সি নীলি সুমার কে বাহিনী দো লাই আকলেং আবাংকে নন বি এ চার্লি বম ল লাসি লা বি এ চার্লি টক আনসি তামি আলাং আসার বরা ফান বাংকে লা সহি না বাংকে নীলি হাং পনি গেদের ল লা পিগে থাক পেন লক্সি বাহিনী ও সুমার ফানসি তামি নীলি লাং বন বম ল পুসন লংকে হালা কি বিয়া বাংকে ডাক ডিপু ডন বাস্কু সিগে দুন আলাং ফান বাংকে নন ক্লাস সেভেন লিতামি আলাং আসার বরা ফান বাংকে পাশিক সাক পান পে দেল
1: কালাম
0: পিকে থাক পেন আপদ সে
1: কালাম চুরো পিক ল এ তাংতে পিনি সোয়ার লো তুম ফান পুনাং হো কারবি সোয়ার লো তুম ফান কপি আলাম সে কিফির কি থাক আনা থু নাং লেগে থান পন কাং তুম ল
0: আলাং ল লা ইলি সোয়ার সোয়ার লো তুম বাংকে আনু তিন নাম্বারকে ঠেক এ এদের তাহাই পুষিতা মে নীলিয়া কে মাং দাম নীলিয়া কে থান কাং তুং আবাংকে ইলি সোয়ার লো তুমসিতা মে আহেম তু নালং পুষিতা পিনসো তুমালং মাতে এহেম আসর লং কাছেরাব দুঞ্জিয়া ফানকে লাই বাংকে এমে থাঙা কাম ল পচি ইলি কে ঠেক কে নাং সত লাপেন কে চারলি কে নাং সত আপচি নন ঠেক নাং জি লাপেন সি ইলি সোয়ার লো তুমকে কিফির কে থাকে কে নাং সত আপসি কে ঠেক থে তুমসে তামি চার্লি পুলো তাংতে ইহেমতু

লাকে আকাশবাণী গুয়াহাটি বিয়টার জিঠা কেঠান পনবাং নিলি এরন রংপি ইংডেংক্রেট রক আসাম লেজিটিভ আমে পেনকাং নিপন পাতুমি নিফলি আর নি সাংপি মারাফান ফারুয়াং বংপেন থম কেপ্রা কেঠম আং হয় কাপান অং পন পুথাক গভর্নমেন্ট পেন কেমাং পন আকেজং চিংরি পেট পেনডেন পনল সাংপিমার লাপেনকে ওসমার কাপাচিং থা মিনিস্টার অজন্তা নিয়োগ পেনকে দামটাং আরু ইংকয় রাফ লেজিসলেটিভ আমেলং কাপাকলাং পন কেমাং আলাম থে আলং কাচিদন পেন লাপেনকে কাচিদন দুন্দে আতুম পেন পাতুমি মিনিস্টার কে হয় পেন পেন কা দোকাবে বাং ইংকয় রা সিরকেপ এম এল এ আতুম মিঠাং মিঠাং আলাম থে মে আলং চিবি পন পিনি নিফোয়ারনি মতংতে কিজুৎসিয়ারনি কাচিথান সাই ইউ সি সি কিসিক মেক আলাম থে দেন পনপ বাংসৌ কিসিক মেক আলাম থে আপুথাক পিনি মে লং লামথামা কেদুজি আংরিং থে ও স্টেট গভর্নমেন্ট পেন হরমুয়াদর কে বাদ কেখাং মাতাংতে রাত আফান মাসাবসো সিতামে বাংসো পেন কাপে জগজি আফান কেওয়াংজি জাখং আচি ক্লো কে চেং আরুই মালম কিপিপঞ্জি দিহীন কিসিক পনালং সুংলর আবিদি সোলামপঞ্জি পুসি মিনিস্টার কে হয় হিমন্ত বিশ্ব শর্মা পেনপাতুমি লেজিসলেটিভ আমায় আলং নিজে পন

legislative amai along governor pen kejai alam thia puthaklam thamaki dupon along minister ke hoita chingrum dunsi minister ke hoi pen kaning je ponke iran la pen ke america aron matang te hormus akrong kithir the pen pir thia dang chokama moti kok pon alang nilam thia along minister sarpun narendra modi keja pon alam the jong pon si किसुम अपरहुत इंडिया पेन पेन आसाम फांसिता में पाजक पंजी पुसी शर्मा पेन निंग चिठे पन राम थे निंजे प मिनिस्टर के हिमंत विश्व शर्मा के जा पेन केसेंग पन गवर्नमेंट की मी पेन के वांगजी निंकान फोआंग बोंग असिटिना डिस्ट्रिक्ट अलोंग सिटा इहुम हुम मेडिकल कॉलेज इंजीनियरिंग कॉलेज लपेन के यूनिवर्सिटी के किम पंजिया फान माथा थिबलो इंडेंक्रेट रॉक आसाम लेजिस्लेटिव अमे कांगनी पंचेंग पटुमी निप्लियार नी गवर्नर के जाय आलम थे अपुठाक लाम थामा के दुपन होची मिनिस्टर के होय पेन बांसो आलम थे निंजे पन आलांग ने कपचिनी पना तें के स्टेट आलो नॉन आन प्रेक जाम आ डिस्ट्रिक अलोंग हुम क्रिपली मेडिकल कॉलेज आसाई दोबम लो तेबक्टे बे आदेप पेन आरोन रे पेन नंकी लूत ओहाजक डेट কাচিজি হয় আংকাং হাই হুয়ালং মুলুক কচিংগুই কচি কেরলা আপুঠা গভর্নমেন্ট পেন কামাথা পার্সিক পন টাংলু পুসিলাম থে পাকলাং পন মুলুক কচিংগুই কচি লার পেন নাং কচি প্রেক লা পেন কে আরন রে পেন নাং কিলুত কে খাং পন জাপান সেন্ট্রাল গভর্নমেন্ট পেন ইসি আকাং তুই আং ডেং পেন কমিটি সিস্টেমে সেং পন টাংলু বাংসলাম থে পটুমি সেন্ট্রাল হেমরেড মিনিস্টার অমিত শাহ পেনসি হামফাং মিডিয়া আলং পাকলাং পন আলং লিখনিংয়ে পনাতেংকে মুলুক কচিংগুই কচি কেরলা পেন ডেট আলং কিডবম লাপেনকে মুয়াফি আফান কেথে দুং আচকে রাইনাং দুজি ইন্ডিয়া আদাং কংগ্রেস কমিটি পেন আসাম আলং কংগ্রেস লেজিসলেচার আসং যা আসন বেন ওয়াজেদ আলী চৌধুরী লাপেনকে আদুন আসং যা আসন অজয় প্রকাশ দাস আফান আরপু পিপন সং অলং ডেট আচুনবং কে সি বেনুগোপাল আপেন কে বেনুগোপাল পেন কাপাচিনি পনাতেং সি কংগ্রেস অলং ডেট আমাই ফু পেন টংসেলু পেন কে ডাং পঞ্জিয়া ফান বাং সোয়ার পু পাজির পনল জুবিন গার্গ মাংহুমে মে কিথি পন আকসর অলং জাস্টিস শর্মিলা ভুয়া ফাস্ট ট্রেক আবিসার আংহয় অলং পটুমি বাং প্রক্সি কিদিন পন আবাং ফু আপুথাক কাং সাই মে মে আংডেন পাবন পন বিচারাং হয় পেন মৌফি কাপাঠি আদায় কেদু কিসি কাংহু কিথিয়াতোয়ারা নাট কাংদয় হাই হুই আপুথাক ভারতীয় ন্যায় সংহিতা আরন পেন কিদিন পন আটুমা পুথাক কাংসাই পাংচেং পন পো বিচারাং হয় পেন কেওয়াংজি ওসিক নেরকেপ কসর আলামথে কাংসাই পন আমো পাংচেং পন পো আসাম স্টেট স্কুল পাঠেক পারে কাউন্সিল পেন কেডেং পন স্কুল হে হুই আফান ইংডেং সিরকেপ রেজিস্ট্রেশন পোর্টেল কেভাংজি আরু থম কেপ আন ইংপু পঞ্জি কাউন্সিল আচুন বাং পেন্সি পটুমি বাং সোলাম থে পচিনি পন লাপেন কে ধরমশালা লং পটুমি আইপিএল ক্রিকেট কচিপাটে পনহলং গুজরাট টাইটান্স আফান রান কয়রা সিরকেপ দেখা রান ট্রক সিরকেপ রা হিনি পেন পেরেম পন্সি চুনিং আ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল অলং লেডুম টাংল বিউটা আলাম থেকে পিনি লাপু অঞ্চল।

0: আর্টিফিচিয়েল ডায়েট লওঁ বোলে তাহতে চুগাৰ চিৰাপ মানে দানা হেৰি আন হে আন পিনা কওক যিমতি বিজু এটা মনিত আছে অন্থল চিমিলাৰ ওলো তাতুম তা কলনি জিৰপো জিৰপি পেন্দৰা পেৰাচন আন কিছু হচন আছন ন চাপজ ইলা পিজু তুম তামে আৰ্টিফিচিয়েল ডায়েট পিনা কওক তেতিয়া পৰ্দো লাচনা বাং অঞ্চল মেলি মানে চিনি দোন মাংগে তালা তা আজুগি পিদুন পু বাঙে কালি তা তাহাই পহে তা আদানা পিনাং কক লো তাপে নন নিলি পাং রে বম বাং কালাকে অর্গানিক পিউর অর্গানিক মানে হাবিত পেন কে লং হাবিত লং আং ফার দো হানজাং দো মির দো লসন হাবিত পেন কাকলেক আহর মু পেন আনা পচি নিলি পাংকে মানে নেচারেলি লাপেন অর্গানিক মানে পিজো তুমি আমি থাং মেনসি আন দা চিরি ল মানে নিনি তুমা হাওয়ারকে থ্যাংপি থ্যাং প্রাং দো ও লাপেন মির হালা হান কাটি কি হানজাং দো ও মাসি আর্টিফিশিয়াল ডাইট পিপে পিউর অর্গানিক সি নিলি ক্লেম্ব ইস্তামে নিলি ইস্তামে দোপ পিকান মো আবক্স ফারো বা আবক্স ফারো ফোয়ান বাকলে রক পোটে লাতুম তা চিটে বক চিটেরে ফরেস্ট পেন লকে কালেক উনি দে জিয়ে পড়ছি হালা সহুত বাংকে কমার্শিয়াল কি ক্লেম আসনছি মানে ডাইট বাং পিনাং পো আন আদানা টুকনাং কক পাদানা পিনাং কক নিলি বাং নন মানকে পিজো ফানা আন মানে থন নাং নিলা মানে সুগার সিরাপ পুনন মানে লাই গ্লুকোজ পুনন লাপেনকে ব্ল্যাক গ্রিন গ্রাম লাই ইস্তামে পিজক প্লট লাং নন মানকে
1: নাং চুরুই গ্লো নাং লিফান তাতে পামু হেত নাং লি নাং থানে তেং পুলতে নন মামাতকে এ নাংলিকে হেম কম হেম রাই তামে মির কারচে লাহাই বস্তামে নাংলিকে ক্লেমাকে নাং সট লাপু ইগলো মাকে হাই লাহ
0: কালাং ল মির দহ হান লাহাই হে হানজাং ল হানজাং ফার লিসু আং ফার থারবে আং ফার লাপেন কে মির ল লাহাই হুই তুম আদুং আরাই ল হে টিকি দুন ল বা পি দুন ল বুরং তে লাতুম ল মেসে আমি থাং কালে গেট পো আকো নিল তুম না হাবার কে হাবিট ফরেস্ট দো লাং পোসি হালা দাক পেন বাং থেং পি থেং প্রাং পেন আলাং তুম বাপ পেন কত কবে কলেকসি লা পোলেন পুন লাপেনকে নেকটার পুন হেঁদি লা আলাং তুম কলেক পান পো লাসি আলাং তুম ফান্তানাং রাব বম ল আলাং নি জর বম ল লাপেন আলাং তুম মেথাং সিতামে ফান্তা নি তাই হন বম লো লাপসন
1: খালাং খালাং না চুরো ইগল তাং তে আগে হাই এ নাংলি নন এ পিজো আলাং সিতামে নাংলি দাক বং নি বং থমকে বান দো লা সো নন নেলিকে অত আ বং বাংকে কো আনাং লিন দু জি হ
0: লা বাংকে 200 গ্রাম মানে নিলি পার গ্রাম লংকে 1 রুপিস লাপেনকে পার কেজি লংকে 1000 রুপিস কাসি নন নিলি লং অ্যাভেলেবল কে দোকে 200 গ্রাম দো 300 গ্রাম দো লাপেন 500 গ্রাম ফারোইনি ফারো থম লাপেন ফারো ফ লাসন সি নন নিলি জর জর ইক বম
1: কালা কালা তাংতে আগে হাইলা গ্রাম ফারোহিনি কাপে লং জি ফান নি কো আন নাং জিলা লাপেন কে পিজোয়া লাং কে সর কমেন তু পেন মানে রুইনি পেন ইফং পোসেতা রুই থমেন ইফং পোসেতা লাপেন কে ইফং ফং কে আনা হুত বং কান আন গ্রাম কান আন প্লেং উন লা সপু থাক নাং লি থান পাজের মিগ জিমা
0: মানে স্পেসিফিক কে নিলি থান ঠিক থে দাতা হাই ই পন মানে লি দা নন সি ক্লেম বম জর বম লব সন নাং পচি সি তামে লা এ হম লং নিংকা নি সি পেন বেটাই থম বেটাহিনি বেটাই থম আন হারভেস্ট মে লাপেন এ হম লং মন নি লিকে লং বম লাগে 4 কেজি 5 কেজি লসন এ হোম লং পেন লং লং পন বম লাপেন লাতাম পেন আ ডাইট আটেং ল আ আন জংসি দো ও অ্যাভেলেবল দো ও পলতে নজন হানজাং ফরগে বেটাই কোয়াল হ আলিন দো পিকলো হার্ডিক পিকলো লাপসন জ মানে সিজন আ লিং ল জংসি আরবে জাং ও আরুই পলতে লাস হত বাংকে লাইট ডেট প হারভেস্ট ওয়েডেট সিকিমি আরবে কে জাং জে হুরেন্দি লসোছে হারভেস্ট নং প লাসি স্পেসিফিক আলিন আন আন লং জি পুনা থান থে সিতামে নন মাত নি লিকে এ হম লং পেন 4-5 কেজি লং বং
1: কালাং দে
0: ওয়ান বক্স লং পেন
1: কালাং আন লা বাং কে নিং কানি সি পেন বাতাই থম ফ্লি
0: বাতাই না বাতাই কি থম আন সি নি লি হারভেস্ট বং
1: কালাং তাং তে লা সো নন নাং লি এ কি আন তাং পি জো লাং পুনাং হ এ নাং লি কো না না জি জোর ইক পম ল গাই
0: নন মাত নিলি অল কার্বি আংলো লাপেন কে নর্থ ইস্ট আদাং নিলি অ্যাপস লাপুসন কে ইংপু পে ফুবাই ফিটস দামে সোশ্যাল মিডিয়া মানে হোয়াটসঅ্যাপ লাপেন ফেসবুক লাসন পেন সি নিলি প্রোডাক্ট বাংকে নিলি জরিক বম লাগে নিলি ফান মণিপুর পেন দানা এন তুম দো নাগাল্যান্ড পেন দো লাপেন আসাম পেন দো সি বাং অর্ডার দো পোদাং তে নিলি

0: nili pijo ke pangreng benta long voi lo lasta me nona mat ke production kom heklang behaves kom heklang apot lapen det ke chudor de der apot si nili integrated farming claim bom labange rubber do dragon fruit claim bom millets tame nili claim lapen long reed lapen fishery lai hui hadi nili claim pon bom
1: kala
0: amat si nili ta graduation ke gop college pen si en lo po fish tame sakurita applied on bom lo long le der lo tame non mang sakuri si claiming tung der lo la agriculture nan mang si ning hang rong lo
1: kala
0: lapen ali ta do lapen ok pran hon tame sen lo si encourage kuri lo penang you to tum hans tame la so to war tame ke hin we kali
1: kala aho pati lo nang chiru ik lo nang li phan tang ta ke hai piju ka pang reng asai hedi nang li apor ji pinang uma la ho
0: piju ka pang reng la bang ke nang li apor bang ke ghontai si ba ke la piju ka pang reng long chi pidet sia ke me arni sia long
1: kala
0: pipot ma pulotang te piju afan monitoring kuri nang kok titi hala achambar lo inking ket do kok ma miso do kok ma bo hedi arni wang ta li check nang ji check lo pulotang te piju pens ta me itum jirpo son che man po nang check che lo lapen ke chingki me sen po jola son lasi aki jum nai ta gonta si an ke aporchi pinang po ako jong si ladak si ne commercial akton dedicate bi nong lo pulodang te lage ani si aporchi pidet sa chok mane a hom do ulo pudang te tamne libang non man ke a hom thong ke velang po si e hom long son si 5 minute check po miso inking ke do ma ve ma athe pijo ani mi do piju la so episana enemy hadi alang tuma dusmon la bangke hala teke mahar jong jiso me at potu mendi api phan korpon bo popon dat di la silata langdunang ji la pen eso na mangke wax mot mudu mane ing thana son ing ki son la a komar lu mane a piju a homar lu luchok po la phalang no lapte di sang mana rama son chiplang po sek wang son chiplang po la son dat di la si la check dun bom nang ji monitoring nang ji
1: kalang kalang eh nang churu ik lo nang liphan tang tin ni nang liphan puthot nang kar jugang tunga lam thela pu ikhen lo piju ka pang reng a sai pen u vi gi mi tu ma phan nang li ko pi thaning tu
0: la ke ni li ke than kang tunga la lo piju ka pang reng ta me I si a entrepreneurship mane manun la pen ge piju ka pang reng pen e me thang phan ali du la pen rat phan ta ali du pipose rat phan ale doma pune ki than kang tungke la pson no pijo atum ke cross pollination a kam claim
1: kala
0: alang tum ke khiti ke claim atum long non son han jang long punon sok long punon bathe sere long punon cross pollination hedi athe tomon pen lok ke halatum dame athe to mane claim on that la si pijo tum ke elong ang phar chu phang po কপ্রেক আং ফার লং দাম পো কপ্রেক লং দাম পো লসন পালা আকেং লং হাদি তুম জাং প্রাং দোমতি লস পো লুম ক্রস পলিনেশন আকাম ক্লেম পোলোতং তে লাকে ইলস বাংকে দু উপু মানে কে লং জি তুম হাদি পাঠে পাঠে উপু লপেন গে পিজো কে পাং রেং পেন ননজন ইলি আলাং ডেট লে লপু খলি কপ্রেক কপ্রেক সমে তুম মানে ভ্যালু এডেড ক্লেম লপুতং তে তুম জর লং জি বিস্কুট তো সেলাম ইমে লাপেন এ ক্যান্ডি সেলাম ইমে লাপেন কে হোন জেলি তো সেলাম ইমে লসম না হিয়া কেক লুই সেলাম ইমে লাসি আলে দো লাপেন চে পাংরেং উঞ্জি ফ্যামিলি সিতামে লা পিজো দেট লে পাংরেং পুলোতে লাকে পিজো লাং এ সিয়ারা টেং ল পুসি বাং চে থান বিপদ মা লাগে মেডিসিন কাম তা ক্লেম মানে ডিমান্ড
1: kala kala nan chiro iglo nang liphan tang ta ke padusi akar june linang liphan angar jugang tung alam thela pui gan lo piju kapang reng asai ki klem penang li nang liphrang ko an chi char ilo
0: ne li piju kapang reng pen future of han kamatha vision patha me ke la puson helo kar biang long long sitami itum ge forest ko ani dupiklang
1: kala
0: la support si itum an su se mane awareness pipen কি ক্লেম জি ভান পাচি হুং জি বুঝি নিলি ভিজন দো লাপেন নিলি মে থাংস তামে নন বস থং কেপেন আরু আং সং না থুকে পা বাথু বম জি ফান বক্স ফারু মানে এমে থাং ফান মানে পুল পিউর মানে অং ও সন হেদি লসন দো ও সন কাছি মান জি ফান বর ইল আরাম পেন এমে থাং চট কালি কার্বি আং লং ইস্ট ওয়েস্ট আদাং সে তামে

0: আনসুসে এভারনেস প্রোগ্রাম পন পেন পিঝো পাংরেং না পাচি হুং জিয়ে ফান পিঝো পাংরেং পেন আলে দুপ থান্ডাম মেঘ জিয়ে ফান বিয়ান এক্সাম্পল চিপ্লাং জিয়ে ফান জল বসন সে মাথা পন্ডল লাপেন পাংরেং দা পাংরেং নাম পো লা পিঝো পাংরেং পেন নি পুসন সে লা তুমকে মাত্র কপিল আলাং চো চটলু গালি মাতিদি পলিনেশন কাম সে বিশি ক্লেম লা বাংলো আকে নাং সট নাই গে ইলুতুম রা দা ফানকে লি নিলি কচি চার ইদাম বা কেমাথা মেঘ ইজি গেলালো মেথাং তালে দো পো রাত ফান্তা থান নং পো লাপেন কার্বি আংলং সামে সব পিজো আলাং পেন আনং মে বান পো নন সন কার্বি আংলং হানসো জিআই টেক কে লং সন সে মরনি সিকে পিজো কার্বি আংলং পিজো তামে আং সং আন লেদুন নং জি বা লেদুন পো পু ইসি নি গে থেদাম দো লাপেন ইসি আকে মাং দো লালো
1: এই না চেরো এগুলো নাং লিফান পড়ালাম দু অপদ সেই পিনি গেলে তুম লাদাকান লে রিবেক চেগলো নাং তাংতে পিনি নাং লিলাদাকান গে বাং পর নাং লিফানা কিরো নাং পিলো
0: কারণম করবাং থে
2: লাপন আপর নাং লিতুম রং রো বাজাই মে গং দেং লং পেন পিজু কাপাং রেং ফুথাক থেংক্লং রং পি লাপেন হুদ ব্যাং হেলভেলিন তিমুং পি আতুমাং বং চেহু চিপুত আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ফরামি থম ক্যাপ প্লেং টাংলো আদন্থু পিনিয়া সারলামথে আর্জুইক সিনা পিনিয়া সারলামথে আফুরইতা থিথে আকাই বংতা লগলে মাতে আলে কাউে আফানসি কে পুদাম লাম থেকে মান আকাই বং কে লকলে তাং দেট কে আফুরইসি কে থিনাং জি আপদল বনতা রোপ আমি মে দেট আপদ সি থি থে দেটলো লাসন সি লাম সেতা আর রন মাতে আবিসার পালে ঠেক থে দেট আমাত নিং জে তা জগ জে লাপেন আবিসার তা জুত জে পুয়ালাম থে লাসি সারলামথে পালামথেলো আফুরইতা থিথে আকাই বংতা লগলে মাতে আলে কাবে আফানসি কে পুদাম পিনিয়া সারলামথে কে লাপুয়ান বেদলো লাকে আকাশবাণী টিপু

0: lapuan apor nang litum asamis lamar jana luna jai mekang ding along pen asona sona lun arjig long tanglu lake akashwani dipu non studio ghuria por por phai troxi ramini thomke pleng tanglu adun thu ok prana jai mek ang ding along pen epo kesu pen kachepang rai la pen kachilana aphutha doctor longmendar timung pen hutbang dhananjoy rongpia tumang bong chehu cheput arjik sinang
1: lake akashwani dipu pini nilitum ladak pokang sir akeso English alam penke diarrhea paputha chehuji puje phansin nilitum la dakabori la sipini nilitum akashwani dipohin pen doctor longminder timung alanglike district surveillance officer IDSP dipu la sinon alangli phanilitum akashwani dipohin pen chupha ponsi alangli nilitum a microphone athengno nangni tanglo la si aprang sike doctor nangli phan akashwani dipohin pen suri suri kadom pajirikla
2: jorolo kadom
1: tangte doctor prang selam theli tum chithanam eksenang diarrhea mate pokang sir polo ili tumalam pen ke labang so puthak nangli pc thanam ji kenang sotke radio karju atma phanangli pokang sir puthak thanam ekchima
2: diarrhea mate pokang sir lake pethe dang nun puta osumar bhai arta নিকান ভবেনা বেয়ার তুমান ননপুটা কিঠি এফাই দোপিকলাং লা ডায়রিয়া জয়নি লাসি লাসপত কাছি নাংককে লাহেনল ডায়রিয়া পুলটিক পিলোমা জংসি ইনোদাও সু আবার পি জংসি আলাংসে বাতাই থম আবাদ আর নিশিয়াং বং মাতে টুয়েন্টি ফোর আওয়ার্স আং বং জংসি বাতাই থম আবাদ এঙ্কে আলাংসে পুলোতে লা ফানসকে ডায়রিয়া পুষি বুদাম
1: কালা
2: নন লাপজন থেকলং জি চুলাং চুবম আসো মারডুমবাঙ্গে আবাটাই দৌতা হায় আবার পিকিদাম সেটা আমি হেলা ল্যাং বাং দৌ এ বলতে লাগে ডায়রিয়া পুরাম দে আলা আবার পিলং ল্যাং বাং অং মুনা লসন বলতে লাগে ডায়রিয়া পুষি পুরাম
1: কালা মে পিকল ডক্টর নাম লিখে থান দাম লাম থে আদুন ছলাম থে সানাম ইসিনাং ডক্টর লা বাং সো পকাং সির ও সোমারা তুম দে তুম লং মা মাতে আটাকে দো মতে আর লঙ্গে সার পুন আলং তুম তা লং মালাসন
2: কালা আটাকে দো তুম তা গলং গলং বনসে তা মে নন আটা জুম হেক তুমাং সি প্রাণ কি দাম সি থে লং অং লা তু লা তুমাং কি থান দেখ থে পিনি লপু প মেন মেন আবাং আলং ক্রেং হাত পং কে লা সি কমপ্লিকেশন দো কপটিটি
1: কালা তাংকে ডক্টর লা সো কে সো মে চুলং লো তাংতে ওসমারা তুম আফান আপিয়া পো তুম কোসন পেন সি কালা না কালা হনাং জিলো ডক্টর থানিক জিমা পিসি ক্লেম নাং জি লসন হন
2: লাসু কিছু লং প্লটে অসমার মা আপিয়া পুসি লাং নাং পো কিছু কপি পিয়াস সাইন সিমটমস মাতে আং থে কপি সি দই মা লাবাং থে লই জংসি ডায়রিয়া দো প্লটে আবাং পেন লাং ইবাং ইংটি হাই তা
1: কালা
2: দুন লাপো মাতে লা কিলো সাজয়নি লাসু কিলো সাজয়নি কাপ্রে কাপ্রে আং থে থে লই ন লাসু আং থে গাতেং সি তুম দাক ডিফারেন্সিয়েট বা ভাগ দামে যে সিভিয়ার ডিহাইড্রেশন দুকক তিটি মেনটু নেকে সাম ডিহাইড্রেশন দুকক বা আপক দাম সে দামে দাম ওই পুলটুম মানকে ডিহাইড্রেশন আবিদাতে থাক লাসি ডিহাইড্রেশন হেলো কে সিভিয়ার নাই মানে কে সিরিয়াস নাই কে ডায়রিয়া কিছু চলং লু পুলতে
1: কালা মে পিকলো ডক্টর নালিকে থানাম লাম থে টাংটে ডক্টর আদুন থলাম থে চিথানাম ইক্সিনাং ডিহাইড্রেশন পপুথাক নাংলি থিহেক পেন থানাম ইগজিমা ডক্টর
2: ডিহাইড্রেশন পোলাম আসাবো চিথানাম ক্লিয়ার টু সিনা ডিহাইড্রেশন পুকে ইসি বাংকে সিভিয়ার ডিহাইড্রেশন পোলো মাতে
1: কালা

0: তো সিভিয়ার ডিহাইড্রেশন আমাকে সোমার বাং কে আই নি ঢুকই এঙ্কে আমি একটা পাচ্ছি ক্রক দেজি এঙ্কে ল্যাংডা জুনিতু ওই দেজি আনিং দা ভাং দেটা থেক লাসন এঙ্কে থেকদাম নং জি চৌসে আপক আরে এংলাপু বিম হয় লোপলতে লাসোয়া আরে এং বাং দা মেন মেন জিরুই জিরুই রে আপু চিকি দং ভেং সে লাসন সিদো আজি দিং চাজি লাসি লাসন লোপলতে আপাঙ্কে সিভিয়ার ডিহাইড্রেশন পুসি পুরাম ল এঙ্কে আকো ইসি থেকে সাম ডিহাইড্রেশন মানে ডিহাইড্রেশন দো সামে দো দো পিক পে লাতুম বাংকে আসমার বাং আনিং শিক্ষা কাবি লাপু চিরু রাজি নে লাপু প বাইশ দা ক্রয় খ্রে লাপুজি চুলাং দা জুন ওই দা থেক মাতে ল্যাং ইট মাত ল্যাং দা জুন আর এটা থেক লাসন দা দুই ইসি বাংকে আমেক বাং আছে ক্রক দুপ এঙ্কে মোবেন পুদম সন লাপ আপক আর এংলা বিম দাম লাপু বিম হয় লোপ লোতে লাপু লাপ লাবাঙ্গে চিরু দাপ চেট আসিলা আন সাইন পেন হিনি বাক জংসি সাইন থেক দাম লং ইরিটেবিলিটি তখন জন আমি কাছে ক্রক তখন ল্যাং জুনারেট লসন বলতে লাগে সাম ডিহাইড্রেশন দিল আসবা আঙ্কু ইসি থেক দাম লং নো ডিহাইড্রেশন পুবাঙ্কে লাগে ডেঞ্জার সাইন থেক লংলে ডাক বাঙ্কে বারসো কে দাম তা লাগে নর্মেল স্টামে বার পিবাং দাম রেট বাতাই থমবে না বেশি দাম জয়েন ইসি নিতুম আসা বসি রে মেঘ না কলা বাং নো ডিহাইড্রেশন নয় সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন লংসে আমি ইটু ট্রিটমেন্ট প্ল্যান দো প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি পুরো প্ল্যান দো না সো প্ল্যান তাই বলতে নো ডিহাইড্রেশন যে ডিহাইড্রেশন হবে আসো বাং জুইবম মানে গিচুটা থাং শিক্ষা হবে পুলো আসল আসমার যে বার পি তা দামবম বসে আমি ইটু দাকে পিদ নাইকে ও আর এস লাপেন জিং এ ট্যাবলেট লাপেন কিচু কিছু বাঙ্কে লাগে নর্মেল কোসন সি চুবমা লাসো তেংসি পাচু দুন বম্পু জংসি ডিহাইড্রেশন আসা বাগদো সাম ডিহাইড্রেশন জংসি ঢুকক বলতে লাসো বাঙ্কে ইল তুম ও আর এস কি পিদুনটা পাও মুচা নং পাজু করল বাদাই তিন ফং তিন বার পি দাম হুতা তুম ও আর এস পাজু দুন বম নেই এঙ্কে জিং ট্যাবলেট বাঙ্কে লাগে নিক্রে প্লি পাচু নং পো লাসন সি পিনে নং পো আকো জংসি পেশেন্ট জংসি ও আর এস জুন্দেকি আনিং সিবাং রেট বিনি পুলোতে লাগে হসপিটাল পনং কো আকো জংসি সিভিয়ার ডিহাইড্রেশন বাং জংসি দো বলতে মোপেন পুরাম জন কে আই নি দোজি আমেক তাচে ক্রক এট লাপু জুন্দা জুনুনে ও আর এস জুনুনে আনিং বাং থু রেট পু লাসন পেশেন্ট মানকে এটু হসপিটাল পন সুসি সেলাইন হাই পিপ হঠাৎ আই ভি ড্রিপ হাই পিপ বডি অফ এটা টিং লাসন লিনসি পান সি নেইমা লাসো টেংসি পিপ
1: মে পিকল ডক্টর নাংলি কে থান নামলাম থে নাংলি নন হেড জং পিনপুর পনল ও আর এস পুথা লাসি লাসো পুথা নাংলি থান নাম ইজিমা ডক্টর ও আর এস পুকো পি ফান্সি কি পুদাম ল
0: ও আর এস পুকে লা ওরাল রিহাইড্রেশন সলিউশন পু
1: কালা
0: ইতুম ডায়রিয়া লোপলতে কপিল ইবাং পেন ইংটি লাপেন ল্যাং লাহিনি বাং দাম ফাকতি দি
1: কালা
0: লাসি এবার পিলংটা এবার সোলংটা দুন পবার পিলংটা দুন পো আং ইলংটা দুন লাবি লাসে লাহাই সোমার ভান আংকো লাসোয়া ল্যাং লাসোয়া ইংটি আংকো পাচি প্লেং থুজি ফানসি ইতুম ও আর এস পিনাঙ্ক ও আর এস কে দাক সন্থম ইংটি দো আংকে গ্লুকোজ দো ইংটি লাগে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড লাপেন ট্রাই সোডিয়াম সাইট্রেট লা পাউডার আসন জি ইতুম লং দামি ফার্মাসি লং সুদামে লা হসপিটাল লং পুস্তামে ইতুম লা পাউডার ফর্ম সে নাম নাম পো লা নামসি ইতুম ও আর এস বাংকে হালা আপাই বা নার্স তুম সুদামে বা আশা তুম সুদামে বা এ এন এম সুদামে লা তুম সেলাম পো নন নিলি আসা পথান নাম পিউর ভাই কোসন সি সেমার নেই মাংকে নন প্যাকেট ইসি লাসন সি বাংবাং ও আর এস হালা হেম লং লিটার ইসি এলা সন ফুলে লং বা বং লং এন সি লাসো ও আর এস প্যাকেট ইসি ডাক থাপসি লাপাংজির পা মে পচিংজির এট আনসি লাসনসি ও আর এস পিপি লাপেন কাছিরে দামনে ডাক হেন ও আর এস এমার মেঙ্কো কে ইরি বাং চাপাং থির পা মে নেই সাবুন পেন চিসাম চিচাম পা মে নেই লাপেন ল্যাং কে যোন ল্যাং কে এন তা হলা ল্যাং কি মিক্সি পান কো ল্যাং কে এন জি তা লাতা পাশো পা মে সি পাংসাম থুসি লাসো ল্যাং সি এন নেই লাপেন কে লাবাং সো ও আর এস সলিউশন কে টুয়েন্টি ফোর আওয়ার্স পেন আবাদ কে বিনাং নে টুয়েন্টি ফোর আওয়ার্স পেন যখন সি পাহিন দেয় বলতে লাগে ওয়ার চড় নব ফ্রেশ সলিউশন সি সেমার থাক
1: মে পিকল ডক্টর নাংলি কে থান্ডা মালাম থে তাংতে ডক্টর লা হিথিয়া লং ও আর এস কে জটা দো ও লাসন দা থাক লং লাসন কে নাম পেন তা মে মা মাতে হালা হসপিটাল লং কে লং ওয়েক ও আর এস কে মে মা নাংলি

0: nam ekjima
1: Ola bang meu lo dang li nagar ju alam.
0: kala
1: No hi thi long dai tum kaprek kaprek oresa longo. Non isike powder form dui isike liquid form. Powder form bang ke non hospital long le long ta lata isiver lo bade pharmacy long ke nam pata lata isiver lo composition bang ke. Non hi thi long kilong akoi sidulang ORS liquid pupu. Lasi mane apokso sumar apokso te lasi pajun pititi stami la bang viveda nei laswa ORS a lang liquid already prepared da laswa liquid bangke lake hada ke mata ke tokdi lake ORS kali laso na son ki tokdi la packet longsi lasi mane longse diarrhea pin ki suba apokso lupu bine pulote lake ORS ke hala bang pipeda nei sumar tum han ke hala pipeda nang po
0: kala me peklo doctor nang like thandam tangte doctor adun cholam thechi thanam eksinang jinga tablet ko phepansi ki pudam lo doctor nangli hin pen thanam ekjima
1: non thaigam long lo ORS pen pirapet zinc tablet
0: kala
1: zinc tablet ta pinang kok mane la don se diarrhea pen ki solo bolte hala a phegar lo fighting mechanism ba immunity bang pa ongji phan hai la so the joini si la zinc tablet bang pidunang kok la zinc tablet bang ki pi bang ke nikrep li phansi ki pi pi jong si ausule 2 to 6 months pulote la bhange half tablet ma 10 milligram nasong si gibi nikre pliye phan jong si aw so mar 6 months to 5 years pulote la bhange 1 tablet nasong si gibi 20 milligram la ta nikre pli phan lo bipo
0: me peglo doctor nang like thanda malam the tangte doctor la so tablet hithia jo a pharmacy along ta long ma mate hospital along ake joy pen ta long lo thanik jima
1: laso tablet ke mupen ORS thak thak so se ki joy siklo hospital pen supply do itum community level long ge asa ANM lai tum da long lot ta do ji lasi lai ke nam ni ta chok
0: kala laso do wai ke pokang sir phan lo nang li non thanam lo lasi laso ado wai ke osomar tum da chome mate ake the tum da chome
1: kala osomar tum da chonang ji ako ke the tum da chone hi lab
0: me piklo doctor nang li ke thanam lam the ইলিটুম পকাং সির লাসো আ কিসু পুঠাক সিতামিল মোপেন্তা ইলিটুম চেথানাম ইকলং লো কোসন বেন্সি কিসু কাচুলং লাহাই আ পুঠালিটুম আংতন পেন্তা চেথানাম ইকলো নোনা বাংকে ডক্টর ইলিটুম চেথানাম ইকসিনাং লাসো পকাং সির পেন কচিপা মেজি লাসন আসাই দোমা
1: দো নন কচিপা মেজি পু বাংকে ইতুম লা প্রিভেনশন পুসি পুরাম লো কোসন সি চিপং রাইমা লালো লা ডায়রিয়া কিমান কে লাকে কিচু পেন কিচুন পেন লাসন পেন সিগমান লাসি হালা কিচু কিচুন কে ইরি চোসি চিপাং থির ভেট নজন ও সমার দমান্দা বারপি পারসু দয়েত প্রা চাম্পামে সালা সাবুন পেন চাম্পামে নজন কিচুন লাং মুখাদা পাসু এসি আকো পাং সাম থুসি লাসি কিচুন আংকো আনসাম বুচোচে লাহাই লুপলতে ইতুম পিনাং আন দে ডাইরিয়া পেন চিপামে উঞ্জি মানে ডাইরিয়া তা ব্যাকটেরিয়া পেন কিমান দাদো ভাইরাস পেন কিমান দাদো প্যারাসাইট পেন কিমান দাদো লাসি লাহাই পেন চিপাং রাই পুলোতে লাগে কোসন সি ইংথির ভাই পেন তুম কি চৌ কি জুন লাহাই চিলাং লো পুলোতে লাবাং ডায়রিয়া পেন চিপাং রাই আঙ্কো ইসি নন লম ইসি ডায়রিয়া কস কি থাক দাম দো রোটা ভাইরাস ইসি রোটা ভাইরাস ইনফেকশন লতা ওসমার তুমান ডায়রিয়া কপামান ভাইরাস লোলতা লা সো ভাইরাস ফান নন কিপার এমজি ফান বা বিনি ফান লাপেন চিপং রাই ফান কে ইতুম লং ভ্যাকসিন দুলো নন সন লা সো ভ্যাকসিন বাং কে নার্স তুম লা ইমিউনাইজেশন কি পিহুসি লা সো ভ্যাকসিন পিপ লা কে রোটা ভাইরাস ভ্যাকসিন পুলো লা কি পি কে 6 উইকস 10 উইকস লাপেন 14 উইকস লা সো আহুসি লা এএনএম তুমসি সো ভ্যাকসিন কি পিজি লাসো ভ্যাকসিন এলো প্রতে পিনান ভাইরাস কিসো পেন চিপা মেউজিল মানে লা রোটা ভাইরাস নং নিরলো বলতে লাবা কে ভাইরাস তা ডায়রিয়া তা সাবু সুমচেত মানে আবিসি চেত
0: কলা মে পিকলো ডক্টর তাংতে ডক্টর লাসো পকাং সির কিসো মুনি দা তুম চলং লো মাতে ওসমারা তুম লাসো কিসো চলং লো বলতে ফেরে পিক নং জিমা মাতে কুপুসন মেন সি লাসো কিসো চিংরাই থেক নং জি নং লিহিন বেন থানাম ইক জিমা ডক্টর
1: ভেরে নংনে ভেরে নংনে স্তামে কাচিরে বানাং কক্ল নন চিনি দাম লইল তুম ডায়রিয়া বলতে ইবাং পেন ল্যাং পেন ইংটি সি দাম এটি লাসো ল্যাং পেন ইংটি ফান ইতুম আংকো থাপ দুন বম বা জুন দুন বম লাপু পেন ইবাং নং বা প্লেং দুন বম বলতে লাগে থাং আলাম ফেরে নাই আলাম ওয়ে আংকো পাংক্রে বেতা নাংনে ওসমার তুম পকাংসে

0: inut anong ga che thanglong alun se pi sang pi sasikala hanse pi penhut bang hunali tiron pi atumang bong chingki che than arjik senang lapen labang so jai meke akashvani diphu station along pen kapachitang ikcheng ajai meglo
1: aprangsi kai harlin ajai mek nangkar judun kido anarara tuma phananta kardom nang pajir iglom pini studio along kachu phapon laki nongnam gache thangklong abari malun sipi aki haipi sashikala hansipi phansi chu phapon iglom alang like assam hilpi bota anong e lapen karbianglong arlo along tapenang an anong e kachipalong dun abang philo nilitum kachu phapona tengpen alang liwang si non dak studio arlo sidolo tangte aprangse nangli phan kardom nangpajir iglo
2: kardom
1: tangte aki haipi aprangse nangli kaya lamo nangli mahangge thekpen non an alamo nangli chihekpen radio nangkarju arat atuma phan thandam ikjima
2: কারডম আফ্রাংসি নিলি চুরুকাংতুং নিলি ফান পিনি কার্বিয়াং লং আর আতুম ব্যান চেপাচি নিলং পিনি নাংলি তুমব্যান নিলি না চেপাচি নিলং লাই নিলি নিভাগে মিলো পুষে নিলি মাথালো প্যান কাশবানি প্যানায় চোফা কাদু কাবিয়ে ফান্তা নিলি হিন প্যান নিলি কারডম পাচিয়ে লো নিলি মাহাঙ্গে থেকে দা ডিফু মাসে নিমাহাঙ্গে থেক 1957-21 অক্টোবর নন লা মেম্বার স্টেল আথেংনু মেম্বার স্টেল আথেংনু প্যান লা ডিফু রয় আসাদ নীলিতুম আলং লিদু লাদাক নীলিতুম হেম লাদাকলো মাসি ডাকসি নীলি নিমহাঙ্গে থেকলো নীলি পোমেন বাংকে হরিচন্দ্র হানসে আপে নীলি পাই লাগে কাসাং বিপি চেব এলো বাহিনী তা নিপো নিপাই তা আপে নীলি মুমার কে নীলিতুম বাং সিরকে পিনসু সোমার বাং ফ আলো সোমার বাং ফ্লি তানন পিনসু সোমার কে বাংকে থম চেব এলো হে নন বাহিনী দোলা লাপেন কে নীলি কেথে কিং তা ডাক টাউন বং মাসে নীলি কে কেথে কিং লো বিহেক পেন তা ডাক ডিফু টাউন নন ডিফু বজার পুলো হালা সৌহু দা বাঙ্গে ডিফু বজার টা নন আতেং সনকালি সব ফেলাং আহে মাং সেলাং দোকান আসু সু দোকান কেথে পুতা হুম নি হুম থম বাকসি দুলাং হালা সৌট কে ডিফু রয় তা নন আসনকালি মি পিক লাং চি থিং পিক মানে ইংলং রয় ডাক সিন তুমি কিজু না লাংলো লাংগাছিং লুলো কিজুইল সাংতি মিলি গিলেম লাহাই প্যান চেং লো আগে হাসুৎকে ডিফু টাউন বংরা থে সেরে দু পিক প্যানকে নিলি তো হেম আর দুং মাসি খরসিং তেরাং হাকু এম এল এ আলাংলি তুম হেম তাতে বখাই লো আলাঙ্গে তোমা আথে সেরিয়া বিরিদা চিরিহিনী গে থম বাক দু আনা কে থেলো হালা ডাক থে সেরে কিছু দাম কি কিজুই দাম লাসন বাসি নিলি কে থেকলো লাপেন গে স্কুল মাতা ডাকলা মেম্বার স্টেল থিং নো মাসি হালা সহুদা মাঙ্গে এল পি স্কুল পেন এম ই স্কুল দৌড়া পে ফেলাং হেমলা লাদাখ সে নিলিকে লুদা চাউলি কে চেংলো আফি লাদাখ পেন ক্লাস টু কিলে হুট ক্লাস টু গেলে হুট কে নলা স্কুল ফি লা দুং গি তুলা বেসিক স্কুল পুডো হালা ডাক সে আকো তেরেক ঠুলো লাসো স্কুল হা ডাক তেরেক ঠুলো হালা ডাক পেন সে নিলিকে লা এল পি স্কুল চেয়ারলি লো ডাক পেন সে কি পাসি আকো গার্লস স্কুল পু নন হাই সেকেন্ডারি লো হে নোনা বাংকে স্তামে হালা সুকে গার্লস স্কুল পু হালা ডাকসি বয়হা স্কুল দুং মালো হালা ডাক মাসি আকো এডমিশন এন ফিরলো হালা ডাক পেন সে নিলি মেট্রিকটা পাস লো আসো নিলি তুম পড়ি বহুতো বাংসি কলেজ আনা কিম কিচেং লো হাদা নন যেহেতু ডিফু গভর্নমেন্ট কলেজ দো বোমা লাদাক কিম বম লো তাসুকে নীল তুম তা লুন তা লুন বম লো হে পাথু তা পাথু পিক নিলি হালা এল পি স্কুল চলি পেনলো নিলি পাথু গে চেংকে এ ফুটবল পুনয় ব্যাডমিন্টন টেবল টেনিস পুনয় এথলেটিক্স আনতা হেদি সব পাথু পিক নি হালা সহুত পেন তা সেগে পাথু সেগে চেং চেং লো আগে আফি গেলা ডাং মেট্রিক পাস এট কলেজ তা দুনগে দুন হইলো আথেমা এপো নিপাই তুম হালা সহুত পেন তা কি দুঃখ থেক টিক হালা সহুত বাংকে নিপুতা সাকুরি পুতা কাউন্সিল লং সি পিয়ন আগে আসমা দা বাংসির কে আগে পাপর হাই নাই আজা নাই লাহাই সে লাং লঙ্গে নি বাঙা ডাকবাম লো নিপেন আকলিং নিতে দু আগে নিতুম বাংসি হেমা বাঙ্গে চেলাং নাং কগ আসন লো মাসি লা নি মুমার পাপর হি না ইতো মাং লা আনগে পালি দু নেদাল হে লা হাই সেকেন্ডারি আনসে পড়ি চলো গেলা সব

0: bisiako hem chobuchi alamta nangli rogle loyo masi kruhem asorabang nang hang dunlo amasi niponi paitam da chikroi lo masi kruhem 1978 ahutsi aku kruhem chi dunlo he nili hem asoramen ke member kru la pensi aku ni somar ke bang pli aluso somar bang ke thom akleng si bang rublin kru pilo la bang non rangsina kolesa long si than bom lo ape adawam bang sin tu krupi la ta high secondary long si cho thanun bom lo hedi aki bi si bang da dok mokal rong hang hem si gili lo la ta high secondary long si principal cho klem dun bom lo non he nge pin su su gi nuve la bang ke la district council long si non sakuri klem bo la lo nimun da che wan el he la ta nimun pita ni ateron pi la ke Guwahati Cotton University long si la professor Clembom botany department la son si non la sumar chupathe chupading lo
1: mi pigalam lo nang li ge thanda malam thi tangte nang li ke abarim ne radio artist la pen kache thang klong alun si pilo la si la hai hoye long nang li keng kam kache jordun chengke ko men tuan eng kan lo la pen ke kupi ka matha pen se nang li la bang so long kache rap don lo
0: লুন কিলো না হিন বাং পুলুনতে থানুতে মানে মাথা থেপি না সন লো হেয় থেগি মারে কা তিন তেল হার সুর কে চের লিয়া দিম তাবে না কে থান দিয়া বাং তাবে থাং তাবে দি ফুলং এ মাত্র কলা কেন্দ্র পই গুম দু নন তা দু কাউন্সিলর আর রুম হে রাদাং নন তা দুলা হালা সহুত পেন তা দু মানে লা লুন কিলো না হিন বাং কে লা সন লো যো মানে তুলা স্কুল হে নি ক্লাস ফাইভ আনি কানো স্কুলং এনুয়াল ফাংশন দুদু মাসিয়াঙ্গে আনি তোমা ক্লাস পেন বাংকে কম্পিটিশন পিডু না বাং বিদাল মা টিচার পুলো শশিকলা নাংলে লুন্দু ও মিস নেকে কোসন লই লুন পনে গে চার লিলং লিপিনলা বলে কালি না আজা তামি হে নাংকে থেকালিং লুন্দু নই পমাংকে নি কিলুন চেঙ্গে আহমা লুন সি কিলুন দু কম্পিটিশন মানে আধুনিক মানে মডার্ন সং পুয়া হে ওলা সন সি কিলুন দুন মানে ওহো মিরে সুতালতে রোডালিয়ে সেনে হতে লাসি কিলু নুন চেং লো মা ফার্স্ট প্রাইজ লং নুন ও মাঙ্গে একদম টিচার টুম দা নিং রং লো হে আমার পুলো সসকলা নাং সে গে জুমি সে না পো নাং লুন চার্লি দু লাকো লাগেন রো লং দুন রা লুন চার্লি দু নয় আগে নাং লুন লুন বজাল হে আমার সিং গে হেম থা নিপুনি পাইটম ভান্ডা নাং চে থান লো আগে নিপুনি পাইটম দা নিং রং পিক লো হে তো চার্লি দু লাং লাং নো হে নি তুম বাঙ্গে লাগে নাং থান ঠিক ঠিক দালো পট আমার সিং কলা কেন্দ্র লং এডমিশন এন্ডুন লো এন্ডুন লো আমার সিং গে হাসুট কে টিচার টুম দা চিংকি মি পিক পিক ফিস আজাত তা হে দি নিপুনি পাই হাং নাং নি লা স্কুল টিচার তুম চি রুং প ফিস আজাত নাং পি পি আদিক টিক লাসন মানে হন ও আমার সিয়া ডাক চার্লি দুন বম চার্লি দুন বম লো হে গে হলে ডাকে এঙ্কে ক্লাসিক্যাল হাই সে নাক থান থান মাতি ক্লাসিক্যাল লো পেনে বরগীত লোকগীত হাই নাক থান হে ক্লাস জুদ্যাত লুতে নন লা কাউন্সিলং সেশন হল দু হেমেন্তি ডাকেল হাসুত কে পার্ক সিবি ওসমারি জুই দিম গে হলে টিচার বাং নিফান পুপ যে শশিকলা নাং হেম দাম রিঠা দে পার্ক লং জুই দাম মনে নাং হাং পো যেতিয়া লা ক্লাস ছুটি এলু দাম এলু পুনতে নিফান না হাং পো হাং পং গে নিফান নাং থান জয় আজা হে ওলা সাউ নাং থান বেন আন কে চেরলি দুন লং লো হে দি আমা ফিয়ান বাং গে নেতা প্রেসার দুলু হে আমা সিন দে আলি হাবি লান চেফা দিক দাডু নাং নি হুপ আমা সি নেতা এরিব আধা চেরলি লং হয় আজা লো আমা সিং গে লাপু ইনু নাং হাং ইনু নাং হাং লাসং লো হে এ রবীন্দ্র সঙ্গীত তা লা ইনু বাহিনী হেদি দু নিতুম লা বহে স্কুলা টিচার দু সোম পু হেদি লা অমিতাভ সোম আপু হেদি লা বাং আহেম নাং হাং পো আসো পি দুম বেলো নিফান রবীন্দ্র সঙ্গীত নাং থান রাপ পো আকো চিত্রলা বাড়ি লংতা মজুমদার সার দু লা তাকো নাং হাং পো হাদা রবীন্দ্র সঙ্গীত নাং থান পো ও লাসং জি হেদি নি লুন লুন বক আঙ্গে হালা কোনা নে নাং হাং পো লা কার্বিয়াং লং আন গে নাং হাং পো হালা সোট কে কিলু না বাং তা কম হে আঙ্গে হালা কাদম বাইদেউ দু কাদম বাইদেউ তুমকে বাং আকে থে হেম ওসো পিয়ে পো মানে রং বেথে বেথে রং রূপ কে নাং দুন দি তামিং কে লা নে নিফা নাং হাং পো ন হক তামিলো ও নি তুম স্কুল আফান ডোনেশন কিরুং নি নাং রাম থা পো

0: Hembang si Sakijun ke hang Bhupen Hazarika van ama se hadak si chitong lo ama se josing dulu bang si pulo jola susikola ta lunu le pojal he ata singar le po ama se la he po pinige bihu program do di pu club long ni phanda nang ke hang nang phana hang ma pu ni phana jo ma nang hang po te pialu lo lun po mang ge hela ni ta lan theu e da lang pa ni munin munin ta phansi lunu ji po pilo munin munin ta phan ke po ma se la nang lun pu ja lo te nang lun he manu he manu hor ba be pu la so lun si ni tin kat bi ben si lun ji ne po ma se e lun than te po mani phanang palun lo he nang palun lo e te la pu ga lilo itum bahini le lun rap rap na pu ja lo di pu kla ba lo he ma se bahini si ni tum program kuri ra rap lo la so ni ke angela se aku
1: lun chit thak son si
0: chit thak lo he alang khomia lun lo teni ba ya kenile lun lo teni ta la son he kar bi ben lun thup o la son sang si gi lun do aso pi ako buka jan program ta hang lo la dak ni phana hang lo ako nogao bihu ahuta ha di ako Bhupen da phan ge hang da ho ako ni phan da la so lun gi lun ako na hang thu da lo na da se ako parku pahara long school opening hala dakta Bhupenda fansi so school ke opening ke ha amase la so Bhupenda ke aku nang hang de lo ni fanta amase ha dakta aku ni tum si so school ta opening ra ram lo la so lun lun ra ram lo ange last ke ahem si nang hang lo mane Guwahati radio station lo he aprang jubobani puisia program du du mate radio lo he la so jubobani lo le program pidunangi ne phanang hang lo ni tum ta hala ni ti tum ben dam lo he hadang ni thom ge du dam na la Bhupen da he masi du lo ni jar ra par lo asi hadak ta ni tum la program kori ra bra bro radio lo tha bra ra bro la so lo
1: la pianan pata nang li akapre ka lun ta lun chit thak la pusan ki lun ta dolang
0: do la pansing pen ta ni tum lun rap rap ro non pusing dolang nang kang ho na lam pa la
1: tang te mu pen nang li pulo nang li me thang ta lun jir ki pe ne ki tok la pusan to do pu tang te nang li ki tok a lun ta akapre khan ki pi ma te ka pan lun la pusan do ma nang li ki tok a lun ta
0: La nona kuge avilang he. Ni metang si son son ni ne ta to ui det ke. To ge i mane si awar sai na i mati di. Ni hem cho buchi ta sung pik. Ne usomar cho pathe pendang lok he di. Long le pelang cho klem cho dam duk pik. Di ne te ne si usomar cho pathe lo. La an mane ni li সোমার ফানে লো পাচার লি থেগি বাল নোনা সন পাচার যা বুন থেগি পুগে মানে মাথা দামুন এলুয় লাহাই আংবং কে মানে লা কে তকে লাং না থুগে মাথা দাম পড়া বিপি না সন নন সি আপর কে কি দু সন জি সে থেগলং লুয় নন সোমার ফান আদিম আদিম পাচে দূর পাচে দাম রাবলো পাদুর রাবলো মাসে হেদি নোনা বাংসে আপর কে লং না সন
1: tang te nang li ke asam hilpi bota pu anong i la pen ka pre kanong i ta ke long du na bang phi lo la sila hai hoi anong i ke long ke nang li phan ko pu son kang wai pen si nang li phan ang gi pi bu nang li ko pi si pu dami la bang solam te
0: ni li ni me thang da ji chi ni ne mane ko ma tong ki sa jes dun lo ne ko lo son lo ne chi chi ni ne mu tho te ne long bang ke bang bang lo invitation nang thon lo nang ching ki lo he de nang li gel lun bari abarim lo ako karbi a society ban si na ka mi klem pi lo la son jan lo he yo isi society a ban si kar ja pi lo mithang a lun punoi a khom lun punoi a jada lun ta lun e la si new artist a hisap se ni phan bang e nakang thura son si ni je thek lo
1: tang te nang li ke a phrang pen ta lun ke lun u la si no na hut se ta me nang li lun bon da bom lang ma
0: lun bon da bang e ke bon da bae bon da bom he ta me paklang li la la si ma tha lo jong si mi sen a son du bom pu lun te la hai a lun ta ni a ko chi recording gi la son ja si ni ma tha pon he mane bi ti kang po he mu ba ning hang a tum নন গে থুর মিও সোমার তুম গে বাসে দা জুমি পিক থেক পিক পিক লো কাচার লিয়া ওয়ার সাই দা দু হা নি তুম মা দিন সন কে নি তুম গে বোর ইদুন চট মাতি নন সন সন আবাং গে কাচার লিয়া ওয়ার সাই দা দু উলু সে মানি মা মো আনিং হাং আতুম বাং গে বাং নাং লুন পিপো হে কে এন জিয়া নিং হাং দা দু পো লাহাই মাথা লো হে নেতা মানে মু নি বাং দু টি কান চলো মাতি

0: nang litum kharjik bom la ke fm band megahertz parisira to brazil cap la pen news on air ebakira pen tanang litum jai meki do an arjik longji non studio ghuria por por phai sir cap ramini krep ho playing tang lu adun thu warmon ajai megang deng along pen pranap tirang lamjir githan arjik sinang
1: তুমি এলাম থিয়া ফুটাকে গার্বেজ মে বি ইয়োর সোর্স অফ এনার্জি মাতে কেথু কাংচি আহমুতা জাকং মানথেক মনির আফাই নাকে চান রং সপি নাকে বাদ লাপেন আসন আসন কর হেম কি কিম পন দু ও আজক কেথু কাংচি আহমুতা আর নিবাং নং বাদ বমল লাহাই আহমু কে ওয়ার কে চাম পন্তা নন কে শিক্ষাক ডাকল কেথু কাংচি আহমু হেমকম হেমরাই পেন পাংরুম পন পেন হেলোউইন আদিম কেওয়ার দাম লাপেন রংসপি আতোয়ার কে পাংথির এডপেন পাদু কে লা মিউনিসিপালিটি আতুম আর পুলো বন সিতা লাংস আসং আলং চংদাত দুনাতুম আফাই কাং আর ও আজক লা চিতিম আন বাক্সি লাহাই আহরমু তা রয়পন উঞ্চত ল নীলি কাচিনি দামাতেন কে রংসপি মালং এডনবেদ আহেম পেন ফারো কে থমরা ফকে পেন সুরি ইসি গ্রামস আনবাক কিথু কাংচে আহরমু আনিওয়াং তা কেওয়ার পন্ডু লাপেন আনপারটা আকেথে কেথে আকর হেম লাপেন হসপিটাল আলং আলং পেন কেওয়ার পন আহরমু পেন ইলিতুম কাদো কাবে পাংরুম পেট লোটে লাসো আলিন থে ওজি কেথু কাংচে আহরমু কে সের পুলে পুদাম সেতা থাং কে চক চেয়াবে জং সি ইলিতুম লাহাই আহরমু পেন আলে এন পন্থেক পুলোতে লাহাই কেথু কাংচে আহরমু ইলিতুম পাংরুমরা এলংবাক আহিলিক আলং থকদাম এড পেন আফি লাহাই আহরমু পাকরেংরা কাপ্রে কাপ্রে আহরমু মাতে কাপাথুমে কেপাথুনু আহরমু ইং ওয়াইরা থাক নাংজি আথে লাহাই আহরমু আলং কাকর আচেদ লুজি আচেদ বং সিসা ইং চিন প্লাস্টিকস হে হুইতা পার্সেন ক্রিপ হ আন বাক ডোকক তাহাই পার্সেন প্লিকেপ আন বাক আহরমুকে কেপাথুমে আসন লাপেন আহিনানকে মেথেকলো লংলিয়া দুক লাপেন সাংতিয়া দুক হে হুইল ইন্ডিয়া আদেদ আরলো আনিকানওয়াং ইংকয়রা ফ মিলিয়ন টোনস আন বা গার্বেজ মাতে কিথু কাংচি অহরমু কেওয়ার পন্ডু লাহাই অহরমু পেন ইলিতুম জাকং মাতে ইনার্জি সেলাম উন বাংস কিথু কাংচি অহরমু পেন জাকং কা সেলাম পন আরনকে জয় ও লাপেন ইলিতুম কাদো কাবেতা ক্লেম থেক আপ্রাংসি ইলিতুম লাহাই কিথু কাংচে আহরমু কেপা থুমে পেন কেপা থুনো আহরমু আন থাক দাম নাংজি লা থাক এর আফি পুথত ইংক্রুং থু পামে আফি ইংচি নাচেট হে হুই কেপাং শিবজি আফান ইসি ম্যাগনেটিক সেপারেটার্স পু আংডেং আলং পাকলো নাং পো লাহাই ইংচি নাচেট হে হুই পাংশিব এড আফি বাংসো আহরমু মে লং থু আলং ফারো ইসিরা ফকে পেন ফারোহিনী ডিগ্রি সেন্টিগ্রেড আন আকে সো আং টাং আলং ইং টাংরা পাক্রেং নাংজি পাক্রেং দের আফি পুথত প্লাস্টিক আচেট লাপেন সাংতি আদুক কেবার থুজি আফান ইংক্রুং থু নাংজি সো পেন আফি কে তমন পেন পাজাবরা কারজাং ফাই আহরমু পেন কার্ডিক ও আহরমু থাক নাংজি লা আকারজাং ফাই আহরমু পেন কে পাদুম পাবং লং ওয়াইরা পুথত আনি আলং পাক্রেং থু নাংপো পাক্রেং দের আফি লাবাংস আদুম মে কাছে থর আফান এন মেলো বাংস আদুম ফানকে ফুয়েল প্যালেটস পুসি কিপু লাসো আদুম মতে ফুয়েল প্যালেটস পেন আলিকে লাইলিতুম কে এন আথেং পেন তা মেমু আথে ফুয়েল প্যালেটস মতে বাংস কিথু কাংচে আহরমু পেন কাসেলাম আদুম কে আংতাং সুরি প্লি কিলো কিলোরি পার কেজি আন দো লাকে থেং আমি আংতাং আন তাসোসে লাপেন লাসো আদুম পেন মে চেথর সেতা আমি হি তা আবে লাপেন হান আন তা মেন্দাব ও ইলিতুম লিম ফারো ইসি কিথু কাংচে আহরমু পেন লিম থংকেপ আন বাংসো আদুম সেলামুন লান পার তা আথেক লোতা হো অর এন মে লিনকেপ আলাং মিনিট ক্রেপ হো আংবং পাসো উন সেতা কয়লা পেনকে মিনিট থংকেবরা কেথম আন নাংকক লানপার্টা ইলিতুম মে জাকং মাতে থার্মেল পাওয়ার প্ল্যান্টস আলংতা

lapuan por nang litu prana pirang pen barmona puthak lamjir kithan arji long tanglo lucky akashvani dipu nanitum karjik bom lucky fm band megahertz phari sira tobar sir cap lapen news on air ebakira pentanalitum jamike du an arji longji কেনং সৎ কপচিনিয়ালাম জিয়র আর্জিক থা

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পরপর ফাইসের ক্যাবার আমি থমকে প্লেং টাঙলো আদুন্ধু কার্বি লামার জানালুন আজাই মেগাং দেং লং প্যান আফ্রাংসি রবিনা ক্রপি কেলুনালুন আর্জিক সিনাং আলোনালাম থে হা ল্যাংপারায় জাকবে টাং তেলাবাংসু আলুন আর্জিক সিনাং